0: ଏଇଠି ଶେଷ ହେଲା ଆଜିର ବନ୍ଦନା।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

নমস্কার শ্রোতা বন্ধু, প্রভাতর এই পাবন মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রভাত পরিক্রমা কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু, কুহযায় বিপদ বেলার বন্ধু প্রকৃত বন্ধু। কৌশি দুর্ঘটনা হেউ কি যুদ্ধের আহত সৈনিক মানে হেউ, কাহার চিকিৎসা পাই সহায়তা হেউ কি কৌশি স্থানরে প্রাকৃতিক বিপর্যয় হেউ, এইভাবে আবশ্যক সময়ের যে সংগঠন সহায়তার হাত বড়াই থাকে সে হচ্ছে রেড ক্রস। আবশ্যক সময়ের লোক পাখে অত্যাবশ্যক সেবা যোগাই থাকে এই আন্তর্জাতীয় সংগঠন। আজি হেউছি রেডক্রস দিবস। এই দিবস পালন সম্পর্কে আসন্তু শুনিবা সামাজিক অনুষ্ঠান উৎকল সেবক সমাজের সাধারণ সম্পাদক অমিয় ভূষণ বিশ্বাঙ্কর সংক্ষিপ্ত অভিমত।
1: আজি বিশ্ব রেডক্রস দিবস, সমগ্র বিশ্বরে মই মাস 8 তারিখ কু এই দিবস ভাবে পালন করা যাচ্ছে। এই দিবসরে রক্তদান কার্যক্রম ঠারু আরম্ভ করি সভা সমিতি, আলোচনা চক্র, কর্মশালা, পদযাত্রা আদি আয়োজন করা যাচ্ছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস শান্তি পাই নোবেল পুরস্কার প্রাপ্ত হেনরি ডুনান্ট জন্মদিবস কু বিশ্বব্যাপী এই মহান দিবস ভাবে পালন করা যাচ্ছে। দিনে ডুনান্ট রক্ত অভাব মরি যাওয়া গোটি লোককে দেখি রক্তদান কার্যক্রম আরম্ভ করে, এবং এই ছোটিয়া রক্তদান কার্যক্রম ক্রমে বিশ্বব্যাপী এক জন আন্দোলনের পরিণত হয়ে সারিছে। বিশ্ব জাতিসংঘর মান্যতা প্রাপ্ত হয়েছিল বিশ্বব্যাপী সবু ক্ষেত্রে বিশেষ করে যুদ্ধ এবং আহত সৈনিক আরম্ভ করি সাধারণ লোক আবশ্যক হওয়া রক্ত যোগাণ, শান্তি প্রতিষ্ঠা, খাদ্য যোগাণ এবং সেবা শুশ্রূষা ঠার আরম্ভ করে।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। আরম্ভ করুছো আজিরো গীত গীতিকা।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে। এই কার্যক্রম ডিটিএইচ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে মধ্য প্রসারিত হচ্ছে। শুনতো আমার আজির কতটি কার্যক্রমর সূচনা। আম গীত প্রচার করব দিন 11:10 মিনিটে কণ্ঠশিল্পী আরতি মিশ্র এবং স্বাগতিকা মহাপাত্র। দিন 11:30 মিনিটে দাসকাঠিয়া গীত পরিবেশন করেছেন রবীন্দ্র কুমার ভোই এবং বিশ্বম্বর ভোই। মঞ্জুল মধ্যাহ্নে শ্রোতা এসএমএস জরিয়ার হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর গীত দিন 12টায় শুনবে। ডাক্তার পচারি বুঝবা দিন 12:30 মিনিটে। এতে বিষয় রয়েছে খরাদিনে স্বাস্থ্যের যত্ন, বিশেষজ্ঞ ডাক্তার দীপক রঞ্জন দাস। দিন 10 মিনিটে রবি নারায়ণ দাসক পরিবেশিত একতার ভজন শুণবে। নারীমহল দিন 20 মিনিটে। এতে শুণবে কলকারখানায় কাম করুথিবা মহিলাঙ্ক পাই আইন, কহিবে আইনজীবী সংযুক্তা পাত্র। গান্ধী চর্চা দিন 2:45 মিনিটে। এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম অপরাহ 5টায়, যুববাণী অপরাহ 5:30 মিনিটে। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিতমানসর 1/10 ভাগ সন্ধ্যা 6:10 মিনিটে। ওড়িয়া আলবম গীত সন্ধ্যা 6:30 মিনিটে। ওড়িয়া কথাচিত্রর গীত রাতে 7:02 মিনিটে। খোর্ধা জেলার

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী কণ্ঠশিল্পী আরতি মিশ্র, শিল্পীঙ্ক কণ্ঠরে রঘুনাথ পৃষ্ঠীঙ্ক রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: স্বাগতিকা মহাপাত্রঙ্ক কণ্ঠরে এথর রজনীকান্ত নায়কঙ্ক রচনা।

0: আরে কোন বুঝিল
1: কোন
0: শিব কলে সৃষ্টি মু রচনা করে
1: আচ্ছা
0: সৃষ্টি কি মধ্য প্রলয় করে
1: আচ্ছা
0: সমস্তঙ্কর দুঃখ সুখরে মু ভাগি হুই কর্মরে থিলে দিয়ে
1: নথিলে বি দিয়ে
0: তেমন করি অকর্ম দায়ক হেউছি মো নাম
1: শিব
0: আজ্ঞা যেতে এই কথা কইছন্তি মা পার্বতী চিন্তা কলে শিব কোন বড়
1: না না
0: এই সময় মা পার্বতী কলে কোন
1: কোন
0: কলে শিবঙ্কর গর্বটাকু মু খর্ব করি দেবি
1: আচ্ছা আচ্ছা
0: এই সময় মা পার্বতী চিন্তা করি কলে কোন
1: কোন কলে

0: আরে কোন বুঝিল
1: কোন
0: মা পার্বতী কাদুয় মেঞ্চায় হস্তরে ধরি
1: আচ্ছা আচ্ছা
0: গোটে গুড়া করে দেলে
1: তাকে
0: যত্নরে গুড়াটি করি তা ধীরে মায়া রচনা করি দেলে আরে মায়া রচনা করি গোটে পিতুলা মধ্যে হীরা নীলামতী মানিক বৈদুর্য খঞ্জি দেলে
1: আচ্ছা আচ্ছা
0: শিবঙ্ক হস্তরে নিয়ে ধরাই দেলে
1: হ্যাঁ
0: যেতে শিবঙ্ক হস্তরে ধরাই দিয়েছেন
1: আচ্ছা
0: হীরা

0: এই সময় শিব দেখি দেখি যাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা,
0: বিমলা সারলা যেতে ছন্তি যজ্ঞিগণ,
1: আচ্ছা
0: সমস্তে সেবা করতে প্রকৃতি চরণ
1: চরণ,
0: শিব দেখি দেখি গলে।
1: আচ্ছা আচ্ছা,
0: কেতে ব্রহ্মা
1: হ্যাঁ,
0: কেতে অগ্নি, কেতে যম, কেতে সারলা, বিমলা, লক্ষ্মী, সমস্তে সেই মা প্রকৃতি দেবী।

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রম মাত্র অধঘণ্টা লা, কিন্তু অনেক এসএমএস আপনার আমি পঠাই আমি সব এসএমএস কু সামিল করে পারি না, সেপাই দুঃখিত।

0: communication between locomotives, signalling systems and trackside equipment. External Affairs Minister Dr. S. Jaishankar has emphasized on India's burgeoning role as a pillar of global economic stability and highlighted the nation's significant contribution to international prosperity. The minister made these remarks during an address to representatives from various sections of Surinamese society in Suriname.
1: India contributes to the 17% of the total global growth. We help to de-risk the international economy. We help to give more possibilities. We are creating more options. We are today negotiating and concluding more free trade agreements for countries to avail of it. And along with that, we are trying to create a global footprint so that our impact on the international economy and the de-risking of the world is as impactful, as far-reaching as possible.
0: The Enforcement Directorate has registered a case against Gamescraft Technologies Limited and its associated entities over allegations of cheating and fraud related to online real money gaming platforms. The case is based on multiple FIRs filed against the company and its founders in connection with allegations of cheating and fraud. ED said there are multiple FIRs registered against the company related to suicide committed by the victims. Minister of State for External Affairs Keerthivardhan Singh has said India's approach to migration is guided by the core operational principles of protection of migrants, comprehensive governance across the migration life cycle, and strong international cooperation. And with that, we end this news bulletin.
2: Agasmani Katak.
3: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
4: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: হ্যালো
6: রাজেশ বাবু মো পুলিশ থানারু কহুচি
2: পুনি ধর
6: আপন ডিজিটাল আরেস্টর অনেক অন্য কোঠরি কু যাঁতু একুটিয়া আপনার পার্সল রে ড্রাগস মিছে লম্বা ফসিবে
4: দশ লক্ষ দিও বঞ্চি যাবে
2: স্যার এতে কোট
6: গোটে লিঙ্ক পঠাইছি এবে প্রসেসিং পাই 2 লক্ষ পঠান্তু বাকি পরে
2: স্যার 2 লক্ষ
5: কোন হেলা বাপা
2: জিও সেমানে কহুচন্তি মো পার্সল ভিতরু ড্রাগস মিছে
6: আরে
2: কাটি দেলা
5: প্যানিক হুয়ানি বাপা ডিজিটাল আরেস্ট বলে কিছু নাহি এসবু ফ্রড
2: ফ্রড
5: পুলিশ ব্যাংক আরবিআই ইত্যাদি নামরে আসুথিবা সাইবার অপরাধীঙ্ক ফোন কিংবা ভিডিও কল প্রতি সাবধান রহন্তু তাঙ্কু কোনসি টঙ্কা পঠান্তু নাহি আউ তুরন্ত পুলিশকু রিপোর্ট করন্তু যদি বুদ্ধিমতা ন দেখাইবে
2: তো টঙ্কা হরাইবে
7: আরবিআই কহে সচেতন হুয়ন্তু সতর্ক রহন্তু
3: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
4: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
4: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: প্রচার করছু একতারা ভজন পরিবেশন করিছন্তি রবিনারায়ণ দাস

0: যা হো গাঁ আজি হরি কথা আয়োজনটা হল এই এই আগে বসলে না ভালো শুভ চাল আগে যাই বসুয়া
1: আরে আগে জায়গা কাহি যে তু যাই বসবু সেটি পরে আগর ভিড় জমিগলা
0: হল যেতে আগুক যাই হব চাল যা
1: হো হো চাল চাল
0: এই পরা জয়রাম আচার্য আসলে সাগরে নরসমা আর্তি বি
1: আরে সেই মানে পরা হর্তাকর্তা
0: সেই মানে হর্তাকর্তা
2: বন্ধুগণ শান্ত হুম আপন মানে সমস্তে টিকে পাটিতুণ্ড বন্ধ করতু শান্তি শৃঙ্খলা রক্ষা করতু পণ্ডিত জয়রামাচার আসিক পৌঁছি গলানি

0: তুমি কুয়াড়ে গল কেশ ভাই, বর্ষে পুরী গল, তুমি কোণ ফেরব না। পদ্ম কেশরীপুর পদ্ম পোখরী কূলের বসে তোমার সাপ খেল কোণ দেখিপারিবি। তুমি কোটি অছ কেশ ভাই, তোম ফুলমণি কু তুমি কোণ ভুলি গল? কালি পরি লাগুছি। ছাড় না,
1: আমার বেণীটা ছিঁড়ি যাব।
2: যাও, তু কাই মতে মিছ কইলু?
1: মু কাই মিছ কথা কইম? তুমি তো সবুবেলে সাঙ্গ সাথী নেই রহিব, নিরোলারে পদে কথা হওয়া পাই তোমাকে তর কাই?
2: সেইতি পাই তো তোরে বাহানা নুয়ে।
1: সবু জাক তো খালি মো দোষ
2: হেলা বাবা হেলা, এথরে কাহার দোষ নাই। হ্যাঁ, কাহে গিটা কিছু কইলু?
1: মোর কিছু কইবার নেই যা।
2: বাবারে রাগ, এথর মোর দোষ ক্ষমা কর মহারাণী।
1: কেতে তোর কইছি সে ক্ষমা ফেমা মতে কইবনি বলি? আচ্ছা, তুমি পরা মোঠু বড় কইলে কোন না মহারাণী?
2: জানু তু রাগিলে না, খুব সুন্দর দিশু ফুলমণি, সেইটি কে জানে কাহিঁকি তোতে রগেওকে মতে ভারি ভাল লাগে।
1: ভাল লাগিবনি কাহিঁকি, মু তোমার কে কি?
2: তু তু মোর অতি আপনার লোক ফুলমণি, তোতে নেই মু কেতে স্বপ্ন দেখিছি। আমার বাহাঘর হব, আমি বিদেশ যা, সাপ খেলবা, পয়সা কমেবা।
0: মু কম স্বপ্ন দেখি নাই কি সবাই, গোটি সুন্দর ঘর, তা ভিতরে তুমি আর মু, তাপরে আমার ছোট পুটি, তুমি সাপ খেলাইব, মু পসরা ধরি কেতে কেতে মনোহরি দরব

0: কে কেশব কি রে?
1: কে পঞ্চ ভাই?
0: এতদিন যাই কোড় থিলু এ তো সাঙ্গরি ঝিও টিকে
1: এই আদিবাসী ঝিও কাপড়া পাই মু বঞ্চি যাইছি পঞ্চ ভাই, ভাল হবা পরে গাঁ কষ্ট তোমাকে দেখিবি, গাঁরে রইবি।
0: আউ এতে দিন পরে কাহিকি আসিলু কেশব? সারা জীবন তেণী রহি যাইতিলে ভাল হইতান্তা
1: পঞ্চ ভাই।
0: হ কেশব, তোতে অনেই অনেই আখির লুহ গড়ি ফুলমণি দিন কাটিলা।
1: এ কোন কৌছ পঞ্চ ভাই?
0: শেষে ফুলমণি মাইচিয়া পদ্যাকু বাহ হেলা।
1: পদ্যাকু বাহ হয়ে ফুলমণি ভাল অছি তো পঞ্চ ভাই?
0: না কেশব, পদ্যাকু সাঙ্গরে ধরি ফুলমণি যাইতিলা বিদেশ করি। বিদেশে সাপ ধরু ধরু পদ্যাকু গোখর সাপ কামুড়লা, সেই বিদেশে মরিগলা
1: পঞ্চ ভাই।
0: দুঃখ করি আউ লাভ কণ কেশব, এবে তু ফেরি আসছু, ফুলমণিকে পুঁ থেকে বাহ হয়ে সুখের রহ, তো দুঃখ আপে আপে দূর হয়ে।
1: নাই পঞ্চ ভাই, মু কাপুরকু কথা দিয়ে সারছি, যদি বা হুয়ে তবে তাকুই বাহেবি, ফুলমণিকে বুঝে সুঝে আউ কা হাতের ছন্দি দবা।
2: নমস্কার মনিমু স্যার।
3: তু কিয়ে রে?
1: মু কেশব।
3: আরে আরে, তু আজি যাই কোড় থেলু?
1: মো স্যার দুর্ঘটনার পড়ে শিমিলপাড়ার মরি যাইথান্তি, শেষরে
3: সাঙ্গরে টোকিটা কি?
1: এ আদিবাসী ঝিও কাপুরা, তারি সেবারে মু নয়া জীবন পাইলি মো স্যার।
3: আচ্ছা, তাকু সাঙ্গের ধরে গাঁকু কাই কি আইলু?
1: তাকু বা হে গাঁরে রহিবি।
3: কোন কইলু কোন কইলু? আরে তু সাপুয়া খেলা, অন্য জাতির ঝিওকু বা হে এ গাঁরে রহিব কেমতি? এ গাঁরে অন্য কু জাতির লোকঙ্কর স্থান নাই, আদিবাসী টোকি বা হবু তো এ গাঁ ছাড়।
1: মো বাপ গোস বাপ ভেটা মাটি ছাড়ি মু কোউঠুকু যিবি মৌসা? তুমি পছে আমার ডিহটা নিও, কিন্তু মতে জাতিরে মিশাও, মু এ ঝিওকু বা হে এ গাঁরে রহে।
3: বড় অসম্ভব কথা কহুচু, তু এ গাঁ ছেড়ে চল যা।
1: মনে রাখিতা মৌসা, মু এই গাঁর পিলা, এই গাঁরে আদিবাসী ঝিও কাপুরাকু বিবাহ রহিবি, দেখিবি তুমি কেমতি মতে গাঁ মনা করে দেব, মো ঘরকু দখল করে নিজে রহিব।
3: আরে যা যা, কালিকা মেঞ্চ টোকা মতে ধমক দৌচু কণ? তো ভিড়া কেতে টোকাঙ্কু মু দেখিছি রে, কইলা কণ না ঘরকু দখল করিবি? আজিকালি যুগ তো খারাপ।
1: কে কে আসছি? কে কে তো
4: মতে চিনি পারুন কি সবাই?
1: কে ফুলমণি? মু পঞ্চ ভাই ঠার সব শুনেছি ফুলমণি, তু দুঃখ করনি, তো কেশব ভাই বঞ্চিছি, তু সবুদিনে মোর ভৌণী হি রহিবু, মু তোতে পুঁ হাতকু দিহাত করদেবি ফুলমণি।
4: মো কথা তুমি চিন্তা করনি কেশব, মু হত ভাগিনি, তুমকু সে মূলিপাড়া পঠাই হরাইলি, গেরস্তকু বিদেশ পঠাই মারিলি, মু অলক্ষণে কেড়া ঝিও, মোর বঞ্চিবা দরকার নাহি, তুমি ভালরে বঞ্চি রুহ এতিকি চাই।
1: ফুলমণি তু মো কথা কাটো শুনু।
4: পঞ্চু ভাই মতো সবু কহিলা কেশব, তোম পাখরু ফেরি মো নেই দাস জাতি অনা সভা ডকিছি।
1: সেটা মনিষ নহেল ফুলমণি, কেড়া জাতির কলঙ্ক, সে মো ঘর দখল করে নিয়েছি, মু তা রক্ত পেয়েবি।
4: ছি ছি কেশব ভাই, এ তুমি কোন কহছ? আম পাই তো পদ্ম পোখরীপুর পোখরী উড়ারে ঘর তৈরি হচ্ছে, আজ পুঁ গাঁ ঘর পাই এতে মোহ কাইকি? ভাউজ কাপুরাকু নেই তুমি এই গাঁর পদ্ম পোখরী উড়ারে নূয়া ঘরে রহিব, মু রহিবি তুম ঘর পাখ ঘরে।
1: ফুলমণি

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
2: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: প্রচার করছো কার্যক্রম যুববাণী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

পরবর্তী ভক্তগীত গাইছেন নন্দিতা ঘোষ, অভিরাম পরমহংসঙ্ক রচনা। মন্দর ধর হে সুন্দর মূরতি, মন্দাক্ষ নাশম হৃদয়রপতি।

নমস্কার শ্রোতা বন্ধু, প্রভাতর এই পাবন মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রভাত পরিক্রমা কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু কুহাযায় আজির শিশু আগামী কালির নাগরিক হ্যাঁ আজ যে শিশু অনেক সে দিনে হবে দেশের কর্ণধার সেই মানক ভিতর কিয়ে ডাক্তার হব তো আয়ে অধ্যাপক কিয়ে দেশের সৈনিক হব তো আয়ে উদ্যোগপতি বিভিন্ন জায়গার সে কাম করবে রাজনেতা ঠু কৃষক শিল্পপতি ঠু শিক্ষক ভবিষ্যতরে দেশ বিদেশে কাম করবে আজির এই শিশু মানে সেইথিপাই শিশু মানুষ উপযুক্ত শিক্ষা সংস্কার দেবা সবু অভিভাবক গুরুজন ও বড় মানকর প্রধান কর্তব্য। শিশু মানুষ চরম নৈতিকতা আশা করা ঠিক কথা, এসহ শিশু মানুষ ভাল রাস্তা দেখে মন্দ গুণ ঠারু দূরেই রাখিবা মধ্য সবু বড় মানকর দায়িত্ব। আজি প্রভাতরে এ সম্পর্কের সংক্ষিপ্ত মত রাখন্তি বিষ্ণুপদ দাস।
1: পিলাকু ছোট ছোট কথারে এই মোবাইল দেই দবা কিমা সেমানকু খেলিবাকু ন ছাড়িবা প্রত্যেক কথারে সেমানকু আকট করিবা এই সবু অভ্যাস গুড়িক পরিহার করন্তু। নিজে সংযম রহন্তু, পিতা মাতা পরিবারর সমস্ত মানে এবং নিজ পরিবারকু শৃঙ্খলিত করন্তু। পিলামানকর আজি যেমিতি স্ট্রেস বড়ি যাউছি, ইম্বালেন্স হয়ে যাচ্ছে। আজিকালি বাপা মা মানে পিলাকু অন্য মানক সহিত তুলনা করিবা ফলরে পিলামানক বরে পাঠর বোঝ বড়াই দেউছন্তি। সমাজরে অন্য মানক কথা কহি তাকু যদি ছোট নিম্ন করি দিয়া যায় পিলা মানরে গুরুত্বর ভাবরে আঘাত আসিতা এবং সে এগ্রেসিভ হয়ে যায়, তার ব্যবহার সম্পূর্ণ ভাবরে বদলি যাইতা। সে ক্ষেত্রে প্রথমে পিলাকু নিজর ভড়িয়া সবু প্রকার স্নেহ মমতা দেই সে পিলাকু কেমিতি সুধরা যাব সেতিপাই চেষ্টা করিবা দরকার। আস্তে আস্তে পিলা মানে সুগুণর বশবর্তী হবে এবং নিশ্চিত ভাবে নিজকে সুধারি নেই পারিবে।
0: শ্রোতা বন্ধু সে কন্যা, সে কেবল কন্যা নুহে কন্যা রত্ন, পরিবার পাই পরিটিয়ে পরকু আপনার করিবারে মন্ত্র দেউথিবা সূত্রটিয়ে। কে তাকু কহে লক্ষ্মী, তার কুয়া কুয়া কান্দরে থাকে অপূর্ব আকর্ষণ। যেবে সে অতিথি হয়ে আসে পরিবারকু হস খুশিরে ফাটি পড়ে পরিবার, রত্নর যত্ন পাই লাগি পড়ন্তি পরিবার লোকে। কালে নজর লাগিযিব কলা টিকাটিয়ে লগাই দিয়া যায় তার গালরে, আর তার খিলিখিলি হসরে হসু থাকে সারা পরিবার, হসু থান্তি পড়োশী।

0: শ্রোতাবন্ধু আজর কার্যক্রম কেমি লাগিলা নিশ্চয় লিখবে। আজি পাই এতিকি নমস্কার।
1: শেষ হল প্রভাত পরিক্রমা। প্রযোজনা করে বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপনায় সমীর মিশ্র। আকাশবাণী কটক কথিকারে শুণন্তু আলোচনা নিসঙ্গতার নীরব নিবেদন। আলোচনা করেছেন ডক্টর প্রসন্ন কুমার বরাল।
2: মানুষ জীবনর নিসঙ্গতা এ সৃষ্টি আরম্ভরু রইআসছি। কিছু মানুষক নিসঙ্গতা গ্রাস করুলা বেড়ে অন্য কেতক এখন আপণাই নিয়ন্তি। তেবে একাকিত্ব ও নিসঙ্গতা মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটি রয়েছে তা সঠিক ভাবে ন বুঝলে উভয় আমাকে অপরিচিত হয়ে রহিযিবে। একাকি রহিলে নিসঙ্গ হওয়া পড়ে সত, কিন্তু কোলাহল ভিতরে নিসঙ্গতা যদি গ্রাস করে যায় তবে একাকিত্বার হয়ে উঠে অধিক যন্ত্রণাদায়ক। এপরে উচ্চতর গবেষণা করা যায় যে প্রমুখ নিবন্ধগুড়ি ইংরাজী সাহিত্যের লেখা যাই তহির গোটিয়ে বহু পঠিত লেখার শীর্ষক হচ্ছে পেন অফ লোনলিনেস অ্যান্ড ব্লিস অফ সলিচ্যুড, একাকিত্বর যন্ত্রণা ও নিসঙ্গতার আনন্দ উপরে যাহা কিছু এ প্রবন্ধে কুহযাই তাহা সর্বশেষ সত্য নুহে। তেণু এখন আপেক্ষিক ভাবে গ্রহণ করে নেলে সবুঠু ভাল। নিসঙ্গতা যেতিকি কঠোর সেতিকি নিষ্ঠুর মধ্য। এই কঠোরপণ জীবনর সব সরসতা শোষি নিয়ে বঞ্চি রহবার সকল ইচ্ছা মরি মরি আসুলা বেড়ে মরণ কিন্তু এড়ে সহজে আসে না। নিসঙ্গতা মৃত্যুদণ্ডর বিকল্প ভাবে কাহি কেতে যুগর এ সমাজ গ্রহণ করে সারিছি। নিসঙ্গতা কিপর এক কঠোরতম দণ্ড ভাবে গ্রহণ করা যায় তার সবুঠার চর্চিত উদাহরণ হচ্ছেন আলেকজাণ্ডার সেলকার্ক। নির্জন দ্বীপরে 1600 দিন বিষধর সরীসৃপ মানক গহণে রহবা পরে তা মুক্তি মিলি 1709। সেই লোমহর্ষণকারী কাহণী কিন্তু রচিদেই ইংরাজী সাহিত্যের দুইটি ক্লাসিক রচনা, গোটিয়ে হচ্ছে ড্যানিয়েল ডাফঙ্কর রবিনসন ক্রুশো। সেলকার্কর বাস্তব জীবন উপরে আধারিত এই উপন্যাস হয়েছিল বেড়ে উইলিয়াম কাওপরঙ্কর কবিতার শিরোনামা লা সলিচ্যুড অফ আলেকজাণ্ডার। শহ শহ বর্ষ ধরি যে খণ্ডবাক্যটি সারা বিশ্বরে প্রচলিত তাহা মধ্য উদ্ধৃত করা যাইছি এই কবিতার, যাহার উচ্চারণ হেলা আই আম দ্য মোনার্ক অফ অল আই সর্ভে। নিসঙ্গতার বেদনাসিক্ত যন্ত্রণা এই কবিতার প্রতিটি লাইনরে যেপরি উতরি পড়ুছি তার পটান্তর নাই। নিসঙ্গতার মার্মিক বেদনার এহা হেউছি অন্তিম পরাকাষ্ঠা। সুখর কথা, কবি কাওপরঙ্কর ইংরেজি কবিতার ওড়িয়া অনুবাদ করেছেন ভক্তকবি মধুসূদন রাও, যাহার শিরোনামা হেউছি নির্বাসিতর বিলাপ। নির্জনতা ভিতরে মুক্ত হয়ে নিসঙ্গতা বিদায় জনাই প্রিয়জনকু ভেটিবার ব্যাকুলতা দর্শাইবাকু যাই কুহাযাইছি, থাকা যদি মোর বিহঙ্গ পক্ষ লঙ্ঘি ভীষণগিরি সাগর বক্ষ, দেখন্তি প্রিয়জন মুখমণ্ডল যার দর্শনে।

0: কবিতা সেতিক বেড়ে তার আত্মপরিচয় পাই থাকে যেতে বেড়ে এহা পাঠক মানক দ্বারা আদৃত হুয়ে কবিতার আত্মা ভিতরে থাকে কবিঙ্কর জীবন ও দর্শন সেমিতি কবি ভানুদেব বিশ্বাল কবি ভানুদেব বিশ্বাল জন্ম জগৎসিংহপুর জেলা বালিকুদা ব্লক অধীনস্থ কেউটপাড়া গ্রামে পিতা ভাগীরথী বিশ্বাল ও মাতা সুমন বিশ্বাল জগৎসিংহপুরের স্বামী বিবেকানন্দ স্মারক মহাবিদ্যালয় অর্থনীতি সম্মানের স্নাতক ডিগ্রি পাই পরবর্তী সময়ের ব্যাঙ্ক সেবার বৃত্তিগত জীবন আরম্ভ কলে ভানুদেব বিশ্বাল আগুকু তো যা তেবে তা পূর্ব কিছু কথা জানিবা কবি ভানুদেব বিশ্বাল পাখর
1: মু হচ্ছি পিতাঙ্কর কনিষ্ঠ পুত্র কিন্তু মো বাপা অভিন্ন কটক জেলার জন্ম নিয়ে সেই কেউটপাল গ্রামে কিন্তু পিলাটি অবস্থায় 14-15 বর্ষ ভিতরে সে চালি যাইতে বাংলাদেশ ঢাকা বরিশালে রহিলে এবং সেটি সে 10-15 বর্ষ রহিয়া পরে স্বাধীনতা পূর্ব পড়ে আসলে সকালে তাঁর সকাল কবিতা টিকি বোলতি সন্ধ্যাবেলে বি পুয় মানক পাখে নাতি মানক পাখে তাঁর মনব্যক্ত কথা প্রকাশ করতে এবং গপ কুহতি এবং গীত টিকি ভজন ভাইয়া বলি দিও পিলা মানে খুশি হতে যে যে এত কথা জাঁহতি এ প্রভাব পড়ছি এবং এরপরে বি দাসকাটিয়া পাল্লা সব দেখে রেডিওতে লা।

0: আজিকালি প্রায়তঃ যৌথ পরিবারের সংখ্যা কমি কমি যাচ্ছে। ঘরে সমস্তে একাঠি বসিবা গপিবা খাইবার আনন্দ আছে। সেই আনন্দর পরিক্রমা কু উপলব্ধি করে থাকে যৌথ পরিবারের অনুভবী মানে। আসন্তু জানি নেবা কোন কহুছন্তি কবি ভানুদেব বিশ্বাল।
1: আমার কথায় আছে ছোট পরিবার সুখী পরিবার, আর প্রকৃত সে যে যৌথ পরিবার লাভ ন পাইছি সে কেবে তার সপক্ষে কহবনি। মু যৌথ পরিবারের সভ্য, এই পরিবারের ভাল মন্দ উৎসব বিভিন্ন প্রকার উষাব্রত হলে সমস্তে ঠুল হুম। এ গোটে বৈকুণ্ঠ ভি লাগে, বৈকুণ্ঠ সমান আহা অটে সেই ঘর। পরস্পর স্নেহ জয়ী থাকে নিরন্তর, সমস্ত মধ্যে স্নেহ সহানুভূতি রুহে। তেমন এই যৌথ পরিবার বিপদ আপদ পড়লে কেবে বাধে না, কারণ যদি কাহু বিপদ পড়ে অনেক পুতুরা কি ভাই মানে আসি ঠিক সময় তাকে সহজ করে পারন্তি। এবং গ্রামর সামাজিক কার্য এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যরে সেমানে মধ্যে সহযোগ করে থাকে। তেমন যৌথ পরিবার এক সুন্দর পরিবার, যা সমাজকে সুন্দর বার্তা দিয়ে। সমস্তে যৌথ পরিবার বড় পরিবার হলে মধ্যে আমি সমস্তে এক এক অভিন্ন।
0: জীবনর সঙ্গীত খুব সুন্দর, আউ এই মধুর সঙ্গীতটি পূর্ণতা পাই সাহিত্য ভিতরে। সাহিত্য হি সৃষ্টি করে মানবিকতা, সৃষ্টি করে সৌন্দর্যের এক অপরূপ বিভব। শব্দর বিভবকে নিয়ে কবিতাকে সজাই ওড়িয়া বাণী ভণ্ডারকে সমৃদ্ধ করে চলছেন কবি ভানুদেব বিশ্বাল। আর কিছু কবিতা শুনে নেবা কবি ভানুদেবঙ্ক পাখরু।
1: মন কবিতা মালার রচিত গুরুবন্দনা মু পড়ি শুনাইছি। আই হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হেন প্রণতি মোর নিজর, চন্দন পুষ্পকু হস্তে দেই, পিতা মাতা প্রেরে তুম পাই, বিশ্বামিত্র সন্দীপানি ভণ, মোর কণ্ঠে বসন্তু আপন, মো জ্ঞান বাড়কটি জাণ, তুম্ভ পাদ পঙ্কজে শরণ, তুম্ভে আশ্রমে কর গ্রহণ, গুরু গুরু মাঙ্কু নিবেদন, চতুর্বর্ষ চতুর্মাস মোর চতুর্দ।

শ্রোতা বন্ধু, মু যেতবেলে প্রথমে সঙ্গীত শিক্ষা করিবা আরম্ভ করিবাকু গলি, মোর পূজ্য গুরুদেব মতে কইতিলে, সঙ্গীতর প্রথম স্বর হচ্ছে সা। এই সা স্বরকু যেতে মজবুত করি অভ্যাস করিব, তোমার সঙ্গীতর প্রবেশ সেতে মজবুত হব, গলা সুরিলা হব। কহিবার তাৎপর্য, জীবনর আরম্ভ সময়কু আমি যেতে মজবুত আ সুরিলা করিবা, আমার আগামী জীবনর স্বর সেতে মিঠা আ সুরিলা হব, জীবন হব সুখময় শান্তিময়।

শ্রোতা বন্ধু, সঙ্গীত সাধস্বরর পরবর্তী স্বর হচ্ছে রে, অর্থাৎ আউ গোটে পাহাচ চড়িবা। চেষ্টা অধ্যবসায় থাকলে জীবনের আগক আগক যাই হুয়ে সফলতা সাউটি হুয়ে। এইপরি ভাবে সারে গামা পাধা নি স্বরক গোটে পরে গোটে চড়িবা, পুনি ওহ্লাইবা, পুনি চড়িবা, পুনি ওহ্লাইবা। ইয়া ভিতরে থাকে সঙ্গীতর প্রকৃত মিঠাস। ঠিক সেমিতি জীবনর উঠাণি গড়াণি রাস্তায় যে পড়ি উঠি থাইপারে, সে হি জানে জীবন জিঁবার অসল কলা।

শ্রোতাবন্ধু, সঙ্গীতর পঞ্চম স্বর পা এটি জীবন পাকল হওয়া আরম্ভ করে, অর্থাৎ পরিপক্কতা আসে। কৈলিকণ্ঠর পঞ্চম তানরে সে আবিষ্কার করে সেই বংশীশূল, সে যমুনা তুঠ, সে কেলি কদম্ব, আদম্ব মূলে সে বংশী মধুর স্বর তোলু কেউ জনে নটকট রসিক নাকর। নিশ্চিত হয়ে যায় এ হচ্ছেন সেই যে এ সৃষ্টি এতে সঙ্গীতময় করেছেন। ফলন্তি বৃক্ষ পরি সব অহংকার অভিমানকে তাঁকরি পাদপদ্মরে অজাড়ি দিয়ে মনীষ।

শ্রোতাবন্ধু, সারে গামা পাধানে সাতস্বরে সঙ্গীতর সাতস্বর এ জীবনর শেষে জীবনস্বরর আরম্ভ সা বিন্দুকে ফেরিবাকু হব। আসিগলা সারে সান্ধ্য ছুটির বেড়, এবে নিঃশ্বাস ঊর্ধ্ব হেলা বেড়কু গাইবাকু হব তার সপ্তকর সা। তাপরে সেই উচ্চাঙ্গ সারু মূল সাহাকু জীবনর অবরোহ, পুণি এক আরোহ আরম্ভ।

0: যা ফলরে আজি এই পরিণতি।
1: মু বিচারক নুহে রে বাপ, ভাল পাইবা অপরাধ কি নুহে সে কথা মু জানে না। মু মা এতিকি বুঝে, তু মোর অন্ধর লৌড়ি, অল্প বয়সর স্বামী হরা হই তোতে নি মু বঞ্চি রহিথিলি, কিন্তু তু যুয়াড়ে যিবু মতে সাথিরে নিয়ে যিবু, তো বিনা বঞ্চিবা মরিবা মো পাই সব।

0: কি ভয়ঙ্কর মেঘ পবন জিমা, এইটি পাতা পকান্ত আস্তে আস্তে দেখুন বর্ষার বাট বি খসড়া হয়েযাইছি। রুন্তু রুন্তু মো হাতক জোরে ধরন্তু।
1: কেতে জোরে পবন বহুছি, অথচ কিছু ক্ষণ পূর্বর মেঘর কোণী সংকেত বি নথিলা। আকাশ বেশ পরিষ্কার থিলা না, জ্যোৎস্না কিরণ সমগ্র আকাশে খেলুথিলা। লাগিগলে মেঘ অন্ধারে পথঘাট মতে কিছু বি জনাপড়ুনি।
0: রাজবাসর রাজজেমা আপনা ভূঁ উপরে যাহার পাদ কেবে পড়ি নথিলা, আজি আজি অন্ধারে দুর্গম রাতে পদাকু গোড় কাড়ে বাহারি আসিলা। মো ছাতি ফাটি যাচ্ছে জেমা।
1: তু কাহি কান্দুছু লতিকা? ভাগ্য মতে আজ ওয়াস ভিতর বাহার করে আনিছে। নীলেন্দ্র যদি রাজ্যরে বাহারি যাচ্ছে, সে রাজ্যরে মু কেমিতি রহিথান্তি কহিলু? নীলেন্দ্র জি মো প্রাণ, মো জীবন, সে জীবনকু বাদ দিয়ে কে কন বঞ্চি পারিব? তো সাথিরে নথিলে মু কেমতি ওয়াস ভিতর বাহারি থান্তি কহিলু লতিকা?
0: দেখিলা তো মহারাজ ওয়াস সারা কড়া প্রহরী জগাইলে, যোগকু মেঘ অন্ধার ঘটি আসিলা বলে প্রহরী মানে সিনা কে কুয়াড়ে রহিগলে, তা নহিলে চোরা পথ দিয়ে আমি কোণ আসিপারি থাকে? নিশ্চয় ধরা পড়ি যাই থাকে। মা সমলেশ্বরী কু মনে মনে ডাকুলে, হে মা আমি ধরা না পড়ু যেমিতি। যে মা এই তো আমি ঘাটকূলরে পৌঁছে যাইছি। ঘাটকূলরে না তো বন্ধা হয়েছি, অথচ নাউরে নাহি। হ্যাঁ বর্ষা পাই বোধ না বাঁধি চালে যাইছি।
1: তুই এথরক চালি চাল লতিকা, কে কিছু অনুমান করিবা আগরু ওয়াসরে পৌঁছি যাই থা। তত্তে ন দেখিলে হয়ে তো সন্দেহ করে খোঁজা খোঁজি আরম্ভ করে দেবে।
0: না
1: তু যা লতিকা।
0: না যে
1: তু যা।
0: না এতে বড় বিপদ ভিতরে ছাড়ি দে, চালে যাওয়া কো মোর মোটে ইচ্ছা হনে। পেলাটি দিনরু ছাই ভুলি পাখি পাখি জগি আসতিলে।
1: তু শীঘ্র ফেরি না গেলে হয়তো অঘটন ঘটে যাব লতিকা, আমি ধরা পড়ি যাই পারু। লতিকা তুমি এতে খোলুলু হেলে তাতে মু কিছু বি দেই পারুনি। নেই লতিকা, মো গলা রহি রত্নহার, মো নিজ হাতে মু তাতে পিন্ধাই দৌছি। লতিকা না, এই মোর শেষ স্মৃতি লো লতিকা, এই মোর শেষ স্মৃতি।
0: যে মা যেদিন মাত্রই না এই ওয়াসরে পৌঁছিলে, মহারাণীক স্নেহ মমতা আদর যত্নরে মো মো মা কু হরাইবা দুঃখ ভুলি যাইলে, আউ আপনকর সেবা দাসী পাখে পাখে থিলে। আজ কিন্তু আপনক বিনা ওয়াস মো পাই শ্মশান ভলে। তথাপি মু চলে যাচ্ছি, মু ফেরি যাচ্ছি। জেমা মা সমরেশ্বরী, মা সমরেশ্বরী তোমার মঙ্গল করত।
1: যাওছি ঘোড়াই থিবা উত্তরটিকে।

0: মহারানী, আজি আজি তোমার অসমাপ্ত কার্যক্রম মু সমাপন করা যাচ্ছি। তুমি তুমি যে ছোট মাধবীক মো পাখে ছাড়ি দিয়ে সেপুরকু চালগল, মু যে তাকে কমিটি এত বড় করে পারি সে কথা মা সমলেশ্বর জনা। কেবল কেবল মাধবী পাই মু তোমার অনুপস্থিতি ভুলে যাই রাণী, সে পুরে থাই তুমি তুমি মাধবীকে আশীর্বাদ কর, মাধবী যেমি সুখে ঘর সংসার করু, তা জীবন সুখময় হো। কর এতে প্রভাত সতর্ক ঘণ্টি কী বাজি উঠিলা, কী কী কর হয়েছি ধাই এতে প্রত্যুষরু? তুমি ওয়াসর পুরাতন লোক, তুমি কিন্তু না যে মার পাখে পাখে রহবাকু তাকে ছাড়ি।
1: মোর মনে আছে ছামু, জেমামণি পহড়কু যা মাত্রে তাখে রূপা পাত্রের শীতল জল রাখি দ্বার বন্ধ করে মু ফেরি আসিলি। এতে শীঘ্র কেবে জেমাঙ্কর পহড় ভাঙ্গেনি।
0: কোন কহিবাকু চাহুছ তুমি স্পষ্ট করে কুহ।
1: শয়ন কক্ষে জেমাঙ্কর পলঙ্ক শূন্য, উদ্যানরে নাহান্তি, স্নান ঘরে মধ্যে নাহান্তি, সবুয়াড়ে ওয়াস সারা খুঁজি আসিলিনি ছামু।
0: ভাই কোন কহিল জেমা নাহি, তুমি তাকে খুঁজি পাউল
1: না ছামু?
0: চালো চালো জেমার শয়ন কক্ষকু
1: আসুন ছামু।
0: আশ্চর্য শয্যা অমিলন, গত রাত্রে শয্যা কে স্পর্শ কলা ভি মনে হেউনি। তবে আরে কে অছ রে
2: ছামু?
0: যাও মহামন্ত্রীকে এ সম্বাদ প্রেরণ করে দিও।
2: যথাজ্ঞা মণিমা, মু সাঙ্গে সাঙ্গে মহামন্ত্রীকে এ সম্বাদ দেই দেউছি।
0: মোর অনুমান মাধবী নীলেন্দ্র সহিত পলায়ন করি থাই পারে।
3: আজ্ঞা মণিমা, এ কোন শুনুছি মু?
0: ও মহামন্ত্রী, যা আপনার শুনুচন্তি তা সত্য, সেমানে বেশি দূর অতিক্রম করি পারি নথিবে। গত রাত্রে ভীষণ বর্ষা, অবিলম্বে চতুর্দিকক প্রহরী প্রেরণ কর, এ সম্বাদ যেপর অতিথি শালায় ন পৌঁছে।
3: ধৈর্য ধরন্তু মহারাজ, মতে আশ্চর্য লাগুছি, দ্বার দেশরে সশস্র প্রহরী, ওয়াস ভিতরে এতে দাস দাসী, জীবনর মোহ ত্যাগ করে নীলেন্দ্র কিপরি ওয়াস ভিতরক প্রবেশ কলা?
0: ও রাজজেমা মাধবী, মান সম্মান বংশ মর্যাদা সবক ত্যাগ করি সে মধ্য নীলেন্দ্র সহিত পলায়ন করি পারিলা, নিজর পিতা প্রতি এতে বড় আঘাত দেই পারিলা সে। এতে বড় স্পর্ধ নীলেন্দ্র, মহামন্ত্রী
2: মণিমা
0: যেমিতি হেলে নীলেন্দ্র কে ধরি আন, তাকে মু সহস্তরে দণ্ড দেবি, এমিতি দণ্ড দেবি যে আদি পর্যন্ত যেমিতি সে কৌশি দিল এভাবে দণ্ড ভোগ করে নথিব।
3: দূত ক্ষেত্রপালকু মু ঘাটকূলকু প্রেরণ করিছি, কোশলগড় পারি হেবাকু সেই একমাত্র পথ।
0: মহামন্ত্রী মোর যে কড় হয়ে যাচ্ছি মহামন্ত্রী, তাকে তাকে কঠিন দণ্ড ন দিয়ে বিশ্বাস করে ছাড়ি দেওয়াটা আমার মস্ত বড় ভুল হয়ে যাইছে মহামন্ত্রী।
3: এই তো দূত ক্ষেত্রপাল ফেরি আসলে, কি সংবাদ আনিছ ক্ষেত্রপাল, কিছু সন্ধান মিলিলা?
0: অতি শীঘ্র প্রকাশ কর ক্ষেত্রপাল, বিলম্ব যে অসচ্ছ,
4: কিপরি বর্ণনা করিবি বড়িবা, যে দৃশ্য ঘাট কূলরে দেখি আসিলি প্রকাশ করিবাকু কণ্ঠ মোর রুদ্ধ হয়ে যাচ্ছি মরিবা, চক্ষু হচ্ছি লত কাপ্লত, জেনামণি জেমামণি আউ নাহান্তি মরিবা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: অঞ্জলি মিশ্র কার্যক্রম শেষে গাইছেন হরিহর সেঠীঙ্কর রচনা।

মাত্রে সুরপর কামনরে আনন্দ হেলা কিন্তু লক্ষণ ঠিক অর্থ বুঝি কণ কলে না সুরপণখার নাক কান ছেদন কলে যেতবে ছেদন করছেন সুরপণখা রাবণ নিকটরে যেত দুঃখ জনাইছি রাবণ মায়া করে সুনা হরিণ কু পঠাই দেলে মারিচকু যেতবে সুনা হরিণ করে ছাড়ি সুনা হরিণ কু ধরি আনিবা পাই রামঙ্কু যেতবে সীতা নিবেদন করিছন্তি এই অবসরে রাম যেতবে সুনা হরিণ কু ধরি আনিবাকু যাইছন্তি দূরর ত্রাহি লক্ষণ বলি যেতবে সুনা হরিণ ডাক দেলা সীতা সন্দেহ করে লক্ষণ কু তাঙ্ক নিকটকু পঠাই দেলে ঠিক এই সময় রাবণ যোগী বেশ ধরি সীতাঙ্কু চোরাই আনিলে রাম ফেরি আসি সীতাঙ্কু ন পাই বহুত খোঁজি খোঁজি বুলিলে কে তুমি।